করতেছে, সে তো আকাশে ওই আসমানে বাস করে না, সে তো আসমানে আমার মতো বাস করতেছে। যখন এই বেচারা যখন গানটা গাচ্ছে, তখন সে গানটা কে গাচ্ছে? গানটা কিন্তু কোনই গাচ্ছে, গানটা কিন্তু ওই জায়গার থেকেই গাচ্ছে কিন্তু।

0: সাতজন জিজ্ঞেস করেছে, চারজনকে সেই একই কথা বলেছে, নবী মেরাজেতে গিয়ে যে ভেদ তিনি এলেন নিয়ে।
1: নবীজি যা বুঝাইলো
0: চারজন তাই বুঝলো। এইবার চারজন বুঝাবার চার গোলে পড়লো। ফকির লালন বলো ভীষণ গোলে, দেখো ফকির লালন কোথায় যাবে এখন।
1: তাই লালন সাহেব বলছে, গোলে পড়িসনি, মূল ধর্মটা কি এটা আগে জানি, ওই পথে চল। কিন্তু এখন এই ইসলাম আমার মনে হয় 100 ভাগে ভাগ হয়েছে। দেখো আমার দেশে কত পীর পয়গম্বর, আর ভাব এক এক।